আশা ভোসলের কণ্ঠর গীতটি শুনিলে। অনুষ্ঠানত এইবার শুনক লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের কণ্ঠর এটি গীত প্যার কি কাহানি ছবির পরা, গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীত পরিচালনা আর ডি বর্মনৰ।

0: এদেশে পণ্ডিত নাই পিয়াকে বুঝাই রে।
1: জিগি জাগি যাও ভোগি যাও জিগি জাগি যাও, ছোট ঘরে বহু বেটি পিঠে পরে চলে গো, যৌবনের আমের আর উড়ে গে না পড়ে গো। জিগি জাগি যাও ভোগি যাও জিগি জাগি যাও, জিগি জাগি যাও ভোগি যাও জিগি জাগি যাও,
0: আরে জিয়া মোর লালকে তোর যৌবন কলসি পানি ঝলকে, আরে জিয়া মোর লালকে।
2: ভূপেন হাজৰিকা আৰু উষা মংগেশকৰৰ কণ্ঠৰ গীতটি শুনিলে। অনুষ্ঠানত এইবাৰ শুনক ৰমেন বৰুৱা আৰু ননী কাকতিৰ কণ্ঠৰ এটি গীত স্মৃতিৰ পৰশ ছবিৰ পৰা। গীতৰ কথা কেশৱ মহন্তৰ, সুৰ ৰমেন বৰুৱাৰ।

0: মানে একদম সুটি সুটি কেগা বাহার কিনি বস্তু
1: মুর তুলি হি হতেও খুলে হি সুন
0: সুন লে একদম আইডিয়া হ্যাঁ
1: সুন
0: কইলে গুছি গল আর টাল হ্যাঁ
1: মুর তুলি হি হতেও খুলে হি সুন তুমি কো তুমি কো তুমি কো
0: এতিয়া এই এইখিনি লেগে একেই গানটো ইয়াৰ পিছত অকণমান এটা হেৰি এটা আছে আৰু এটা মানে কি ক'ম এতিয়া ট্ৰেঞ্জিশ্যন ক'ম নে মানে এটা অলপমান এগ্ৰেশ্যনো আছে তাতে সেইকাৰণে এনেকুৱা এটা সৰু এটা কাম আছে বেলেগ বেলেগো কিবা কৰিব পাৰা মোৰ এইটো এটা এটা অৰ্নামেণ্টেশ্যন আৰু গানটোৰ কথাত নাই এইটো বস্তুটো